0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা।
0: কে বলছেন?
1: আশুতোষ দেবনাথ কৈলাস থেকে বলছি।
0: হ্যাঁ, কোন ছবি?
1: আজকে আমাকে বাপিদার সুর দেওয়া প্রদীপজির লেখা বিখ্যাত একখানা ছবি দিল জালে, আর গানটা হচ্ছে মেরে বন্যা মেরে চেন্দা। কিসের দাগে এসেছেন গানটা? আপনাকে নিয়ে শুনবার নেটওয়ার্কে সম্বন্ধে।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: আমি বিলুনিয়া সুভাষনগর থেকে বিষ্ণুসাগর রাজু বলছি।
0: হ্যাঁ, ছবি
1: ছবি মুস্কান থেকে ডানেমান চুপকে চুপকে।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার
1: নমস্কার সবাইকে, আপনাদের সকল শ্রোতাদেরকে।

0: हेलो नमस्कार
1: हेलो नमस्कार सर
0: কে বলছেন
1: আমি এই মুহূর্তে জামপুরা থেকে বিজয় দেবনা বলছি
0: আর ছবি
1: আরে মিয়া তুমি মিয়া ছবি থেকে
0: হ্যাঁ
1: ভাই
0: হ্যাঁ ঠিক আছে যাচ্ছে আপনার প্রিয় কন্টি নমস্কার

0: আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ওয়ান ইন মনের মতো গান। হ্যালো নমস্কার, কে আছেন?
1: হ্যালো নমস্কার, আমি উত্তর সারা সীমান্ত থেকে বিশ্বদীপ
0: পাল। আর ছবি?
1: আমি একটু হিন্দি ছায়াছবি থেকে গান শুনতে চাই। ছবির নাম মাউন্টেন থেকে আর গানের কলি হচ্ছে বতন কে চিঠি আই হে।
0: ঠিক আছে, যাচ্ছি, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন মনে মতো গান আপনারা শুনছেন। আমার নির্ধারিত সময় হলো 55 মিনিট। অনেক সময় দেখা যায় খবর যদি বেশি হয়ে যায় তাহলে সময়টা আরো কমে যায়, আর এর মধ্যে মানে কেউ যদি কোনো শ্রোতা বন্ধু শুধু নামই শুনতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি সারা অনুষ্ঠানে নামই শুনে যাব। আর আপনারা যদি গান শুনতে চান আমি গান শুনবো, আমার কোনো আপত্তি নেই। আপনারা কি চান তাই বলে দেবেন। দেখা যাক কলারা কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোন ছবি?
1: ছবি

ঠিক আছে, নমস্কার, জানসাপ নমস্কার।

0: हेलो नमस्कार। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
1: আমি তোমার কাছ থেকে শ্যামল দাস।
0: কোন ছবি?
1: গরিবত্তি না ছবি দেখে?
0: হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার। আমি সুমন মুড়ি বলছি, আগরতলা থেকে।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: ছবির নাম মঞ্জিল, আর গানটা হলো রিমঝিম গিরে সাবান।
0: দারুণ গান, যাচ্ছে আপনার প্রিয় গানটি।
1: ধন্যবাদ স্যার, শুভ।
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: কৃষ্ণকুমারের কণ্ঠে।

0: ঠিক আছে যাচ্ছি, নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো তাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি পরিবেশনায় আশা ভোঁসলে এবং বাপি লাহিড়ী।

এতক্ষণ পরিবেশিত হল পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন শ্রুতি নাটক কাচ্চা রোড, অভিনয়ংশে পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ।

0: স্নান করে দরকার। উফ, আবার টেলিফোন। হ্যালো,
1: মানুষ মুকুল মুখার্জি আছেন?
0: কথা বলছি, আপনি কে বলুন?
1: আমি? আমি কেউ না।
0: কেউ না?
1: না।
0: তবে মানুষ মুকুলের কাছে কি চাইছেন আপনি? কি দরকার?
1: দরকার কিছু না।
0: ফাজদাম হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি।
1: শুনুন শুনুন, একটা কথা আছে।
0: কি?
1: আপনি না খুব সুন্দর।
0: তাই নাকি?
1: হ্যাঁ, স্টিমার পার্টির দিন আপনাকে দেখার পর থেকে আমি ভাবছি এই খবরটা আপনাকে জানানো দরকার।
0: স্টিমার পার্টি?
1: হ্যাঁ, সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছিলাম, সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল, এই ঠিক এখন যেরকম হেলেছে। আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিং ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন, নীল কর্ডের প্যান্ট আর সাদা সিল্ক টুইলের হাফ শার্ট পরেছিলেন আপনি, মনে আছে? আমি আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের, আপনি তার চরম দৃষ্টান্ত।
0: তাই নাকি? ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, দেখি লাইনটা কেটে দিল নাকি? দেখ, কিছু কথাই বলা হলো না, কি তা জানাও গেল না, কিন্তু স্টিমার পার্টির কথা যখন বলল তখন তো নিশ্চয় আমাদেরই কলেজেরই মেয়ে। কিন্তু কে হতে পারে, আর কলেজের এত মেয়ের মধ্যে কাকে বা বুঝবো আমি? কিন্তু আমার গানের মতো গলাই বা কার শুনেছি? হ্যালো হ্যালো,
1: মানুষ মুকুল মুখার্জি আছেন?
0: হ্যাঁ, কথা বলছি, আপনি কে বলুন?
1: পাঁচ দিন আগে ফোন করেছিলাম এই সময়, মনে নেই?
0: মনে পড়েছে, কিন্তু আপনি কে?
1: আমি? আমি কেউ না।
0: শুনুন, যদি কেউ নাই হন তাহলে কোনো ভূতের সঙ্গে কথা বলার আমার স্বাদ নেই, আমি ফোনটা রাখছি।
1: এই শুনুন শুনুন।
0: কেন, কি
1: আজ কলেজে যাননি কেন? খুব পড়ছেন?
0: না।
1: তবে
0: আপনি কে তাই ভাবছি।
1: হ্যাঁ, সারাদিন?
0: হ্যাঁ সারাদিন।
1: তাহলে আমি তো খুব ভাগ্যবতী বলতে হবে।
0: তাই নাকি?
1: নয়।
0: কেন?
1: বারে, এ আবার কেন কি?
0: আপনি কে?
1: বলবো না।
0: বলতেই হবে।
1: অসম্ভব।
0: বেশ, আমি যেমন করে পারি বার করবো, আপনি কে?
1: বেশ তো।
0: আচ্ছা বলুন তো, আপনি আমাদেরই কলেজের মেয়ে কিনা?
1: বলবো কেন?
0: তাহলে দয়া করে আর আমাকে ফোনে ডাকবেন না, আমি ফোনটা রাখলাম। ইস, আমি নিজে কেন ফোনটা ভাবে কেটে দিলাম? এখন তো হাজার চেষ্টা করে ওই সুন্দর গলাটা শুনতে পাবো না, যদি না মেয়েটি কখনো দয়া করে আমায় একটা ফোন করে। ঠিক আছে, কালকে একবার কলেজে খোঁজ করতে হবে। কি হতে পারে, আর এত মেয়ের মধ্যে কাকে বা বুঝবো আমি? ক্যান্টিন থেকে বেরিয়ে এসছে কয়েকটি মেয়ে, এই নিশ্চয়ই আমাদেরকে একটু তাকালো। মা এতে ঠিক করে হেসে পাশ কাটিয়ে চলে গেল। হ্যালো,
1: মানুষ মুকুল মুখার্জি আছেন?
0: কেন, কি দরকার?
1: একটু কথা বলতে চাই।
0: কি কথা?
1: আচ্ছা, এটা তো চৈত্র মাস না?
0: হ্যাঁ।
1: কি সুন্দর হাওয়া দিচ্ছে না?
0: হ্যাঁ।
1: আপনি কখনো লেকে যান?
0: না।
1: আহা, বিশ্বতারে তো গিয়েছিলেন, রাত ১২টা অবধি ছিলেন, তারপরে ঠান্ডা লেগে লাঞ্ছিত নাসিকায় গৃহে প্রত্যাবর্তন।
0: বারে, কিন্তু মানে আপনি কি করে জানলেন?
1: কেন জানবো না, আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাঁচতে হাঁচতে নিজের সর্দির ইতিহাসটি বলেননি আপনি?
0: কি আশ্চর্য, মানে আপনি কি করে জানলেন বলুন না?
1: কেন, পাশে দাঁড়িয়ে শুনলাম।
0: পাশে?
1: টের পাননি?
0: কই, না তো।
1: আপনি যখনই কলেজে আসেন না, আমি সব সময় আপনার কাছে কাছে থাকি।
0: তার মানে আপনি ওই কলেজেরই ছাত্রী? শুনুন।
1: বলুন।
0: আপনি কে?
1: তা দিয়ে কি দরকার?
0: আমি শুনবো, আমি দেখা করব আপনার সঙ্গে।
1: কি লাভ?
0: আপনারই বা আমাকে এভাবে রোজ রোজ ফোন করে কি লাভ?
1: জানি নে।
0: শুনুন।
1: কি?
0: বলুন, আপনি কে বলুন, বলুন।
1: শুনবেন?
0: হ্যাঁ।
1: আপনাকে যে মেয়েটি পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে, আপনার কথা সবচেয়ে বেশি ভাবে সে।
0: কেন, আমি কি খুব সুন্দর?
1: এর চেয়ে সুন্দর আর কিছু তো আমার চোখে পড়েনি।
0: আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক বেশি মধুর।
1: তাই নাকি?
0: হ্যাঁ তাই।
1: অবস্থা যে ভারী খারাপ।
0: একটু তো খারাপই, তাই নিলে এমন করে রোজ রোজ কলেজের মেয়েদের ভিড়ে আপনার খোঁজ করি?
1: তবে তাকে আর বেশি খারাপ করে কাজ নেই বাবা।
0: হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা আবার কেটে দিল। এ তো আচ্ছা যন্ত্রণা হয়েছে, কিছুতেই বুঝতে পারছি না কি হতে পারে। এদিকে পড়াশোনা মাথায় উঠছে, খেতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, অথচ ব্যাপারটাকে বলতেও পাচ্ছি না।

0: আমি চেনা যাচ্ছে
1: খুব, কিন্তু কি ব্যাপার হঠাৎ পাঁচ দিন একেবারে চুপচাপ
0: এমনি? তারপর কি খবর?
1: শুনুন শুনুন, আপনাকে আগে বলতেই হবে আপনি কি।
0: বলতেই হবে?
1: তাই নইলে ফোন এলে কখনো আমি ফোন ধরব না।
0: ধরবেন না?
1: না।
0: বেশ
1: শোনো।
0: কি?
1: তুমি কে?
0: কি দরকার জেনে?
1: না জানলে, না জানলে আমি মরে যাব।
0: সত্যি?
1: হ্যাঁ।
0: তবে তো ফোন করবার পারটা এখনই চুকানো দরকার।
1: না
0: না
1: না।
0: তবে কি?
1: ফোন তুমি করবে রোজ
0: রোজ।
1: হ্যাঁ
0: বেশ।
1: শোনো, কখন করবে? প্রত্যেক দিন ঠিক এই বিকেল 4:50, যেমন সেই প্রথম দিন করেছিলে।
0: এ বছরের চেয়ে সুখের খবর আমি আর শুনিনি। না না, ভুল বললাম, এ জীবনে শুনিনি।
1: তাই নাকি?
0: হ্যাঁ
1: সত্যি
0: সত্যি
1: সত্যি। আমাকে ফোন করতে তোমার ভালো লাগে?
0: এর চেয়ে ভালো তো আর কিছুই লাগে না।
1: কিন্তু তুমি কি চাও যে আমি পাগল হয়ে যাই?
0: একটু পাগল কিন্তু হয়েছেন।
1: হব না, পাগল করলে পাগল হব না। জানো সেদিন কি হয়েছে?
0: কি?
1: সেমিনার থেকে ছুটে বেরিয়ে আসছিল একটি মেয়ে। আমার মনে হলো এই নিশ্চয়ই সেই মেয়ে যে আমাকে রোজ ফোন করে। ব্যাস একটু এগিয়ে গিয়ে ঠিক করে হাসবার চেষ্টা করলুম তার দিকে তাকিয়ে। আর যাই কোথায়, সে কি ব্রুকুটি! আমি তো প্রায় 50 হাত দূরে পালিয়ে গেলাম। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কাউকে মনে মনে কল্পনা করতে বাকি রাখলাম না। আচ্ছা এখনো সত্যি তুমি বলবে না, এত কষ্ট পাচ্ছি যে তুমি কে? আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এখনো তুমি আমাকে আপনি আপনি বলো কেন?
0: তাহলে কি বলবো?
1: তুমি আমাকে তুমি বলবে? তুমি
0: তুমি বলবো?
1: হ্যাঁ। হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো, বদ্রীবাবু আছে?
1: এই মরেছে, একটা ক্রস কানেকশন হয়ে গেল বাড়ির মধ্যে। এই লাইটটাকে ধরো তো।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
2: এটা কি বিটিআর কোম্পানি?
1: আরে এটা এটা আপনার কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো। ইস, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে দরকারি সময় এই শত্রুতা।

0: কালু?
1: আমি?
0: আচ্ছা শুনো, কাল ক্রস কানেকশন হয়ে গেল আর তুমি ফোনটা ছেড়ে দিলে?
1: ছাড়িনি, কেটে গেল।
0: তুমি কি চাও যে আমি ফেল করি?
1: উমা, সে আবার কি কথা!
0: তুমি কি চাও যে আমি একটা অসহ্য জীবন যাপন করি?
1: না।
0: তবে বলো, তবে কি চাও তুমি?
1: তোমাকে রোজ একবার কলেজে দেখতে, আর এই একটি সময় বিকেল 4:50 তোমার সঙ্গে একটু কথা বলতে।
0: ব্যাস, এই সব?
1: এর বেশি লোভ করতে যে আমার ভয় করে।
0: কেন?
1: যদি তোমাকে আর না পাই আর কথা বলতে না পারি।
0: কিন্তু তুমি যদি দেখা দাও, তুমি সেটা আরো সার্থক হতে পারে, আরো সুন্দর হতে পারে।
1: যদি না হয়?
0: কেন হবে না?
1: যদি আমাকে তোমার পছন্দ না হয়?
0: পছন্দ তোমাকে? আমার মন ভোমরাকে?
1: কেন, অসম্ভব কি?
0: কেন, তুমি কি খুব বিশ্রী দেখতে?
1: নিজেকে কেউ খুব বিশ্রী দেখে? আর দেখলেও তাই বলে নাকি কেউ?
0: তবে তবে তুমি কি খুব কালো?
1: খুব নই, তবে কালোই তো।
0: নিশ্চয় তোমার চুল খুব ঘন।
1: লোকে তো তেমন কথা বলে না।
0: চোখ দুটি নিশ্চয় খুব সুন্দর।
1: তেমন জনরব তো শুনিনি।
0: তবে তবে কি তুমি?
1: আমি তোমার বাংলাদেশের

0: সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে।
1: এই দুষ্টুমি করো না, সত্যি করে বলো।
0: সত্যি বিশ্বাস করো, সত্যি

0: এই দারুণ গানের মিষ্টি গলা তোমার তো। শুনো, আমার একটা কথা রাখবে।
1: কি কথা?
0: আগে বলো, রাখবে?
1: আগে তুমি বলো কি কথা।
0: আমার একটা গান শোনাবে?
1: গান? মাথা খারাপ, আমি গান জানি না।
0: একটু আগে যে গাইলি,
1: ও তো গুনগুন করে সবাই গায়।
0: আমার ভীষণ ইচ্ছে করছে টেলিফোনে তুমি একটা গান শোনান।
1: কি অন্যায় আবদার তোমার, আমি টেলিফোনে তোমাকে গান শোনাবো, আর কেউ যদি শুনে ফেলে?
0: সেও শুনবে, আমিও শুনবো।
1: ইস, কি মুশকিলে ফেলো না। কি গান করি বলো তো, আমি কি গান জানি? ঠিক আছে, অতুল প্রসাদের গান একটা মনে পড়ছে, প্রেমের গান নয় কিন্তু।

0: হলে হলে তো আতাচ্ছি না।
1: এই তোমার বাথরুম সং এর নমুনা, এত ভালো লাগলো কি বলবো। কিন্তু শোনো, তুমি কিন্তু খুব একটা অন্যায় কাজ করছো। আমি যত মনে মনে আঁকড়াচ্ছি তোমাকে, আর তুমি ঠিক তত দূরে দূরে সরিয়ে নিচ্ছ নিজেকে। তুমি কি সত্যি এখনো জানতে দেবে না তুমি কে? অন্তত বলো কোন ইয়ারে পড়ো,
0: তাহলেই বের করতে পারবে।
1: তোমার কি কম্বিনেশন আছে তা বলতে হবে। অনার্স আছে কিসে?
0: ইংলিশে।
1: আচ্ছা, এবার তোমাকে নিশ্চয়ই আমি খুঁজে নেব নেব নেব।
0: দেখা যাক তোমার ভালোবাসার জোর।
1: একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? পুরাকালে দময়ন্তী খুঁজে নিয়েছিলেন নলকে, এগেলে বেচারা নলকে খুঁজতে হচ্ছে দময়ন্তী।
0: খুঁজোই না বাবা একটু, কিন্তু দেখো সাপ খুঁজতে কেঁচু না বেরোয়।
1: সেই কেঁচুই আমার স্বর্গ।
0: ইস
1: সত্যি,
0: দেখা যাক। কি হলো, দময়ন্তীকে খুঁজে পেলে?
1: না।
0: তাহলে কি হবে এখন?
1: আপাতত খোঁজাটা বন্ধ রাখতে হবে, পরীক্ষা যে একবারে মাথায় মাথায়। এই কমাস তো আর বইয়ের সঙ্গে একটু সম্পর্ক রাখতে দাওনি।

0: একটু না পড়লে যে ফার্স্ট ক্লাসটা হাতছাড়া হয়ে যাবে?
1: ঠিক আছে বাবা, পরীক্ষার আগে আর ফোন করব না।
0: না না না, তা হবে না। ফোন তোমাকে করতে হবে রোজ, একদিনও যেন বাদ না যায়। রোজ বিকেলে 4:50 যেন ঠিক তোমার একটা ফোন পাই। কি মনে থাকবে তো?
1: থাকবে।
0: হ্যালো,
1: আমি।
0: কি ব্যাপার, আজ একেবারে 5 মিনিট লেট?
1: তুমি কি ঘড়ি ধরে বসে থাকো নাকি?
0: এখন 4:55, 4:45 থেকে এক একটা সেকেন্ড কি মনে হয় এক একটা বছর। আগে বলো, আগে বলো, তুমি দেরি করলে কেন আজকে?
1: কিছুতেই তোমার লাইন পাচ্ছিলাম না, কতক্ষণ চেষ্টা করে করে তবে তোমার লাইন পেলাম। আর আমার বাড়িতে তো আর তোমার মতো ফোন নেই, অনেক ঘুরে ঘুরে একটা ফোন করা জায়গা খুঁজতে হয় মশাই।
0: ভাবতে ভালো লাগছে সেই মুহূর্তটা কথা।
1: কোন মুহূর্তটা?
0: একটা ভীষণ ইচ্ছে নিয়ে তুমি আমাকে ফোন করার জন্য ঘুরে বেড়াচ্ছো এখানে ওখানে, একটু গর্বিত হব না তার জন্যে?
1: আজ কিন্তু তোমাকে আমি ফোন করছি কংগ্রাচুলেট করতে।
0: কেন, এরম কাজ আমি আবার কি করলাম?
1: তুমি যে এত ভালো কবিতা বলতে পারো তা তো জানতাম না।
0: আমার কবিতা? আমার কবিতা তুমি শুনলে কোথায়?
1: কেন, কলেজের সোশ্যালে?
0: তুমি সত্যি ছিলে?
1: ছিলাম মানে রীতিমতো এর জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে।
0: কিরকম?
1: সেদিন আমার মামাতো বোনের বিয়েতে তোমার জন্য যাওয়া হলো না জানো, হঠাৎ কলেজের পোস্টারে দেখলাম তোমার আবৃত্তি। ও মা, বলো আর কোথাও যেতে পারি আমি?
0: সত্যি বলছো, আমার কবিতা শোনার জন্য তুমি কোথাও যাওনি?
1: আগে হ্যাঁ মশাই, ঠিক তাই।
0: আচ্ছা শোনো, তুমি সেদিন ছিলে, তুমি একবার দেখা করোনি। আমার একবার মনে হয়েছিল যখন কবিতা বলছি কোথাও তুমি একটা নিশ্চয় লুকিয়ে আছো।
1: আমি আর কে বলো, তোমার চারপাশে কত ভক্ত বাবা, মেয়েদের মুখে তোমার এত সুখ্যাতি আমার কিন্তু মোটেই ভালো লাগে না।
0: হিংসুটে কোথাকার।
1: শোনো, আজ একটা অনুরোধ আছে তোমার কাছে।
0: কি অনুরোধ?
1: টেলিফোনে আমায় একটা কবিতা শোনাবে?
0: আমার সেই জোর করে টেলিফোনে গান গাওয়ানোর জেদ চলছে বুঝি?
1: সত্যি না, শুধু আমার জন্যে, আমার জন্য একটা কবিতা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে।
0: আচ্ছা শোনো, হঠাৎ দুম করে বলে একটা কবিতা বলা যায়?
1: খুব বলা যায়।
0: কেন, কলেজ ফাংশনের সেই কবিতা?
1: বললাম যে শুধু আমার জন্য, আমার জন্য একটা কবিতা তুমি শোনাও। এই শোনো একটা কথা, তোমার সঙ্গে না একটা ব্যাপারে আমার দারুণ মিল।
0: কেন, কি ব্যাপারে?
1: সেদিন তুমি মঞ্চে দাঁড়িয়ে বললে না যে তোমার প্রিয় কবি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কবিতা আমার যা লাগে না, ফ্যান্টাস্টিক।
0: সত্যি বলছো?
1: সত্যি।
0: বেশ, আমার প্রিয় কবির কবিতা আর তোমার প্রিয় কবির কবিতা কয়েকটা টুকরো লাইন তোমাকে শোনাই। তোমার কথা ভাবতে গিয়ে উপড়ে আনে চাঁদ, আকাশটাকে টুকরো করে ছেঁড়ি, পাপড়ি খুলে এড়িয়ে পড়ে পরমাণুর বাঁধ, আত্মনাদে ভাঙে তারা সিঁড়ি। মনি আমার, মনি আমার সোনা, তোমার পরে নাস্তি শুধু রইল আরাধনা।
1: অপূর্ব কবিতাটা কি সত্যি আমার উদ্দেশ্যে?
0: কি এসে যায়, হও না তুমি হৃদয়হীনা, আমার প্রেম দুই হৃদয়ের সমান বড়, লাস্যহীনে যতই আমায় মাতাল করো, শুধাব না সত্যি ভালোবাসো কিনা। আজকের ফোনটা তুমি নয়, ফোনটা আমি রাখলাম। হ্যালো,
1: আমি।
0: বলো, শুনছি।
1: পরীক্ষা তো শেষ হয়েছে, এবার শান্তি তো?
0: কদিন যে গেল না।
1: তা ফার্স্ট ক্লাস তো পাচ্ছো, খাওয়াবে না?
0: ফোনের ভেতর খাওয়ানো গেলে নিশ্চয়ই খাওয়াবো।
1: আহা, ফোনের ভেতর দিয়ে কেন বাবা, একদিন নেমন্তন্নই করো না।
0: কাল কি হয়েছে জানো, খোদ বড়কর্তা তলব পাঠিয়েছিলেন।
1: বড়কর্তা মানে?
0: বাবা, আমার বাবার তো ওষুধের ব্যবসা আছে তুমি জানো।
1: আজ্ঞে মশাই, তোমার আদ্যপান তো সব জানি। তোমার বাবা ডক্টর এন.এন. মুখার্জি লন্ডনের DSC, ওষুধের কারবারে লক্ষ লক্ষ টাকা আয়। আর মা সমাজের বিশিষ্ট মহিলা অরুন্ধতী মুখার্জি।
0: ও, আমায় একটু চান্স দেবে কথা বলার?
1: বলো।
0: বাবা বললেন বিলেত যাবার জন্য তৈরি হও, আর মায়ের প্রস্তাব বিবাহ।
1: বাহ, এ তো খুব আনন্দের কথা।
0: ঠাট্টা হচ্ছে?
1: একেবারেই না। তারপর কি হলো বলো?
0: আমি বললাম বিলেতও যাবো না, বিয়েও করবো না। বাবা মা দুজনেই রেগে আগুন হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
1: খুব অন্যায় করেছো।
0: এটা কি তোমার সত্যি মনের কথা?
1: মনের কথা কি কাউকে বলতে আছে?
0: বন্ধু, এসব কথা বলে কেন আমাকে আর কষ্ট দাও?
1: কষ্ট? কিসের কষ্ট?
0: যদি বলি তোমার জন্য আমার ভীষণ মন কেমন করছে,
1: করে নাকি?
0: যদি বলি আমি আর থাকতে পারছি না,
1: আমিও আর পারছি না গো।
0: আচ্ছা শোনো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো?
1: কেন, এখনো সন্দেহ?
0: মাঝে মাঝে ভয় করি, একবার একবার তুমি দেখা দাও লক্ষ্মীজি।
1: কিসের ভয় তোমার?
0: হঠাৎ যদি আমার সব স্বপ্ন তুমি ভেঙে দাও, আগে বলো আমাকে ছেড়ে কখনো কোথাও তুমি চলে যাবে না, কি বলো? হ্যালো হ্যালো।
1: হ্যাঁ শুনছি তোমার কথা, কিন্তু আজ তোমাকে অন্য কারণে ফোন করেছি, একটা কথা তোমাকে বলবার আছে।
0: কি কথা?
1: আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি।
2: অসম্ভব,
1: উপায় নেই।
2: আমি বিলেত যাওয়া নাকচ করে দিলাম আর তুমি?
1: আমি যে মেয়ে।
0: বেশ, একজন মেয়ের উপর যে সবচেয়ে বেশি জোর থাকে সে ক্ষমতা আমাকে দাও, আমি তোমাকে নিয়ে বিলেত যাবো।
1: এতখানি?
0: হ্যাঁ এতখানি।
1: পাগল।
0: হ্যালো হ্যালো
2: হ্যালো।
0: এখনো সেই পুরনো খেলা, আমাকে খেলার পুতুল ভেবেছে। ঠিক আছে ঠিক আছে, এবার এই খেলা আমার শেষ করতেই হবে। কেন এরকম করে বোকামি করছি? দিনের পর দিন নিজেকে কিভাবে নষ্ট করছি, ছোট করছি, হাস্যকর করছি। কলেজে প্রত্যেকটি মেয়ের কাছে নিজেকে সং বানিয়েছি, আর না, আর কখনো ওর ফোন এলে আমি কিছুতেই ধরব না, ছোঁব না রিসিভার। আজ রাত্রি বাবাকে বলবো আমি বিলেত যাব।
3: মা, একটু বেরোচ্ছি আমি, বন্ধুরা কেউ এলে বলো আমি কফি হাউসে থাকবো।

0: আপনার কাউন্টার থেকে একটু ফোন করা যাবে? আমার খুব দরকার।
1: চিত্রা চৌধুরী, এবার কাকে ফোন করছে? আমার মতো কেউ আবার বধ হচ্ছে না তো? চেহারাটা কিন্তু ভারী মিষ্টি স্নিগ্ধ, চুপি চুপি কোথায় কথা বলছে একটু শোনা যাক তো।
0: হ্যালো, এটা কি 464453? আমি একটু মানুষ মুকুল মুখার্জিকে চাইছি। ও, উনি বাড়ি নেই? কখন ফিরবেন? না, কিছু বলতে হবে না, প্লিজ বলবেন, আমি কাল বিকেলে 4:50 ফোন করে নেব।
1: আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমিও দেখে নিচ্ছি।
0: ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন একেবারে, কেমন করে পথ চলেন দেখতে পান না?
1: আগে
0: আরে হ্যাঁ করে মুখের দিকে তাকিয়ে কি দেখছেন?
1: মানে দেখবার জিনিস সকলে একটু দেখে কিনা?
0: দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটামাস না বাইসন?
1: ছি ছি ছি ছি, কি যে বলেন, আপনারা হলেন গিয়ে ওই যে বলে কিনা চাঁদ তারা ফুল পাখি।
0: চুপ করুন, আর আর কি করতে হবে না, শুনুন
1: শুনুন শুনুন, যাবেন না। কি করলে আপনার রাগটা ভাঙানো যায় সেটা আমাকে বলতেই হবে।
0: দয়া করে স্বভাবটি শোধরান
1: আগে। হ্যাঁ, আমি তো আমার স্বভাব নিশ্চয়ই শোধরাবো, কিন্তু আপাতত এখন কি করলে?
0: বাজে কথায় আমার সময় নষ্ট করবার মতো সময় নেই।
1: আহা, এমন সুন্দর আশ্বিন মাস, আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা, এখন কি একটা বাজে কথা বলার সময়? আমি বলছিলাম কি, এই সময় চট করে আমার গাড়িটা চড়ে একবার লেকটা চক্কর দিলে কেমন হয়?
0: খুব বিশ্রী, এসব অর্থহীন প্রলাপ বক্তব্য হলে আপনি নিজের মনে বকুন, আমি চললুম।
2: আ, দাঁড়ান না, আপনি যাবেনই তো
1: আমার সঙ্গেই চলুন না।
0: কি
1: কলেজের গেটে দাঁড়িয়ে কি সব কথা বলা?

0: যায় নাকি ফোনে ফোনেই সব কথা বলবেন? হ্যাঁ,
1: আপনি আপনি মানে একটি ইডিয়ট।
0: তুমি তুমি একটি ফুল।
1: কি বললেন?
0: বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সবচেয়ে মিষ্টি মেয়ে, হিস্ট্রি অনার্সে তথাকথিত হরিণাক্ষী, মানুষ মুকুলে মন ভোমরা।
1: কি ভীষণ লোক!

আর পারছি না, সারা দুপুরটা আজ পড়েছি। বাবা, 4:50 এরকম জোর পড়া হলে আমার ফার্স্ট ক্লাস টেপে মারে কে? না, একটু স্নান করা দরকার।

শুনলেন শ্রুতি নাটক কাচ্চা রোড। অভিনয়ে ছিলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। আকাশবাণী বিলোনিয়া।

এতক্ষণ পরিবেশিত হল হারানো দিনের গান। শিল্পী ছিলেন গীতা দত্ত, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রচনা থেকে দুঃখিত বাণী থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান 6:10।

নিবেদনে সুস্মিতা গোস্বামী। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ভিত্তিক অনুষ্ঠান হায়ংনিখর অংশ নেবেন 6:25। সাতটা শুনবেন অনুষ্ঠান আজ সকালে 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। 7:45 শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী অরূপ মজুমদার। 8:00 শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবিটি গান 8:15। 8:30 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলে বান ও মনসামঙ্গলে গান, শুনবেন পদ্মপুরাণের 5 পর্ব, বিষয় চন্দ্রদ্বারের মহাজ্ঞান হারানোর মন্ত্রণা এবং কনাকা রূপে মনসার সনাকার নিকট গমন। পরিবেশনায় অনিতা দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। নটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে শুনবেন 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশবন্দনা দেশাত্মবোধক গান শুনবেন 10:05, ভজন শুনবেন 10:30। নিবেদনে পণ্ডিত ইয়সরাজ। বেলা 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 2:00 শুনবেন মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, দেশান্তবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 2:15, আমি নারী 2:30 শুনবেন প্রথমে আমার কথা, পরে শুনবেন দুপুরের 8:00। 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5:00 এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10 শুনবেন একই সুরকারের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে 5:45, সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 শুনবেন কিষাণবাণী, 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, শুনবেন এর 16 পর্ব, বিষয়ে চন্দ্রদ্বারের পুত্রগণকে দ্বিতীয় ও তৃতীয়বার দংশন এবং উজা দনন্তরী কর্তৃক প্রাণদান। পরিবেশনায় গুড়িয়া সাহা এবং সহশিল্পী বৃন্দ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। 9:00 যুববাণী, 9:30 শুনবেন সারগম অনুষ্ঠান, শুনবেন স্বর সমীর রাগে সরোদ বাজে শুনবেন ওস্তাদ আমজাদ আলী খাঁ। 10:00 হারানো দিনের গান শুনলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6:00 পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করতে এখন সময় রাত 10:30 হয়ে 37 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।